এই সন্তুরের ব্যবহার কেবল যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং সিনেমা মিউজিক রে হিন্দি সিনেমা মিউজিক রে সীমিত রয়েছে তা নুহে, ইন্টারন্যাশনাল স্টেজ রে মধ্যে পৌঁছেছে এবং আম ওড়িয়া গীত বা ওড়িয়া চলচ্চিত্রে মধ্যে এই সন্তুরের ব্যবহার করিবা পাই ভুলি নাহান্তি আমার লেজেন্ডারি কম্পোজরস মানে বাসুদেব দত্তঙ্ক ঠারু আরম্ভ করি কি অমরেন্দ্র মহান্তিঙ্ক ঠারু আরম্ভ করি সেই সময়ের অনেক মিউজিশিয়ানস মানে অনেক কম্পোজর মানে স্বরূপ নায়কঙ্কর কথা কুহন্তু, অভিজিৎ মজুমদার কথা কুহন্তু, প্রেমানন্দ কথা কুহন্তু, এমনি অনেক সময়ের অনেক ওড়িয়া কম্পোজর মানে মধ্যে নিজ গীতরে সন্তুরের প্রেমরে পড়ে যাই এবং তাকে মধ্যে এত সুন্দর ভাবে প্রেমর গীতগুড়িকে ব্যবহার করেছেন যাকি আমমানকু খুব সুন্দর লাগিছে। এই যেমতি গুডিরথঙ্কর গোটে বিউটিফুল কম্পোজিশন ফ্রম দ মুভি অঞ্জলি কথা দেখন্তু, রাতি দরিয়ার গীতটি এছরে রে আয়ার ইয়ার প্রিলিউড এবং ইন্টারলিউড রে মধ্যে এই সন্তুরের গোটে রিব বা সন্তুরের গোটে লুপ বাজিছে যাহা বহুতই ফেমস এবং বর্তমান মধ্যে সোশ্যাল মিডিয়ারে আজি পর্যন্ত এই গীত যেতবে বাজে ইয়ার সন্তুর পার্টটি মনে পড়ে যায় এবং সন্তুর পার্ট সহিত হি ইয়ে তার পরিচয়কু নিয়ে আসে। চলন্ত শুনবে এই বিউটিফুল ট্র্যাকটি।

টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক মু কোয়াল আপনার মানক সাথিরে আছি কিছি কথা কিছি গীত কার্যক্রম শুণুছেন আপনার মানে আউ আম মনর অকুহা কথা গীতর রূপ কেমতি নিয়ে সে বিষয়ে আজ আমি চর্চা করছে শ্রোতা বন্ধু গোটিয়ে কথা মু নিহাতি কহিবা পাই চাহিবি গীত হচ্ছে আম মানক মনর ভাষা কাহিকি কহিলে যোটি শব্দ হার মানি যাই থাকে না সেইটি গীত আম মনর ভাবনা কু বহুত সুন্দর ভাবরে আউ জনক আগরে প্রকাশ করি পারে প্রেম হউ বিরহ হউ খুশি হউ দুঃখ হউ নিরাশা হউ আশা হউ এমতি অনেক অনুভূতি রয়েছে যাহা গীত দ্বারা হি আমি দর্শাই পারু গোটে সুন্দর গীত তৈরি হেলা পরে সমস্ত মনকু স্পর্শ বি করি থাকে হৃদয়ের কথা বি বুঝি থাকে তা সহিত সেতিরে থাকে জীবনর কিছি সত অনুভূতি যাহা আম মনর কথা কু আউ জনক পাখরে পৌঁছাই পারে আউ জনক পাখরে কহি দেই পারে সেইতি পাই তো গীত কু কুহা যায় আম মনর অকুহা কথা

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাই কোয়াল আপনার সাথে আছে এবং কিছু কথা কিছু গীত কার্যক্রম চলছে বর্তমান আপনার রয়েছে গোটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মন কি বাত শীর্ষকরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন আপনার শুনিপারে এই মাস মানে জুন মাস 28 তারিখ রবিবার দিন 11টা সময় আকাশবাণীর সবু কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএস সেবা এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ পাঁচটি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনর কথা আপনার শুনে রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই দিন মানে 28 তারিখ রবিবার দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনর ঠিক পরে পরে পুনি থরে এই সেই রবিবার রাতে 8টা সময়ে আপনার শুনিপারে তেমন আপনার ভিতর যদি কেবি মন কি বাতরে নিজ নিজের মতব্যক্ত করা চাহুম তাহলে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট mygov.in টোল ফ্রি নম্বর 1800117800 রে আপনার ফোন করে নিজের মত রেকর্ড করে পারিবে ইয়ে থিলা আপনার পাই গোটে বহুত খাস সূচনা বর্তমান আগটে লভলি গীত আপনার মানক পাই

টিউন করেছেন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্টেড সি দিল তক। শ্রোতা বন্ধু, আমার সমস্ত জীবনরে এমতি কিছু স্মৃতি থাকে যা আমি কোণী আলমারি নুহে কি কোণী আলবম নুহে, বরং আমি আমার মনর কেউ গোটে কোণে সাইতিকি রাখি থাও। আনর কিছু বি স্মৃতি সাইতিবাই আমাখে আমার হাত পাখে থাকা বহি খাতা বা ডায়রি হয়ে যাই থাকে আমি আলমারি বা আমার সাইতি রাখবার জায়গা। কেবে কেবে সেই স্মৃতি গুড়িক আমি বহির পৃষ্ঠা ভিতরে লুচাইকি রাখি থাও, তো কেবে কেবে আমি আমার খাতা আমার ডায়রি এইসব ভিতরে রাখি থাও। সত কহিবাকু গলে সেমতি অনেক গুড়ি স্মৃতি আমার জীবনর আমি সাইতি রাখি থাও আমার বহি খাতা বা আলবম বা ডায়রি। গোটি সুন্দর ফুল যা আমাকে পসন্দ, যা কে স্পেশাল জনে দিয়ে বা আমাকে খুব ভালো লাগি, তাকে সবুলে নিজ পাখে সাইতি রাখবা আমার নিজ বহির পৃষ্ঠা ভিতরে তাকে পুরাই দিয়ে থাও। সেই ফুল সিনা শুখি যায়, হলে সে ফুলর সুগন্ধ না থাকে, কিন্তু আজ বি সেই স্মৃতি সে তাজা করে দিয়ে থাকে। বহি ভিতরে আমি অনেক কিছু ছুপেকি বা লুচাইকি রাখি থাও, যেমিতি গোটে শুখি যাই ফুল বা গোটে ছোট কার্ড বা কাহার হাত।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক দিল সে দিল তাকা আজি চর্চার কার্যক্রম চলছি আউ আপনক জীবনর সেমতি কিছু স্মৃতি আপনকু মু কহিছি মো সহিত বান্টিবা পাই তবে বর্তমান মো পাখরে কিছু মেসেজ মধ্যে আসি পৌঁছি গলানি গুড আফটারনুন ম্যাম মু শ্রী রামচরিত মানস বহিরে 10 টঙ্কিয়া নোট রাখিছি 1980 মসিয়া ঠারু দিদি আপনকু মোর আন্তরিক মান্যতা উচ্চ সম্মান লিখুছন্তি রাজেন্দ্র নানা নুয়াগাঁ কটকরু রাজেন্দ্র নানা আপনকু মো তরফরু মধ্য প্রতি নমস্কার প্রতি প্রণাম আশা করছি আপন ভালরে থিবে আউ বহুত বড়িয়া স্মৃতি আপন শেয়ার করিছন্তি 1980 মসিহারু আপন ইজাই আপনকর 10 টঙ্কিয়া নোটটি রামচরিত মানস বহি ভিতরে রাখিছন্তি সতরে এমতি বহুত কিছু জিনিস থাকে আমার জীবনের যাহাকু আমি সাইতিকে রাখি থাকু আউ তাকু মানে হজাইবাকু কি খরচ করিবাকু কি কিছু বি পরিস্থিতি থাও না কাহিকি জীবনের আমি তাকু নিজঠু কেবে বি দূরেই না থাও এমতি কিছু স্মৃতি যদি আপনার জীবনের মধ্যে অছি মানে যদি আপন বি নিজ বহি খাতা কি ডায়রি ভিতরে কিছু সাইতি কি রাখিবার অভ্যাস রাখন্তি তাহলে মো সহিত শেয়ার করিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি কই দেউছি 8895254200 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করন্তু বা মেসেজ করি পারিবে 09495963210 নম্বরে বাস মেসেজ করিবা সিস্টমটা আপনকু বতাই দেউছি নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটর লিখবে FMRC স্পেস দিয়ে লিখবে আপনার সেই স্মৃতি বা মনর কথা নিজ না ও ঠিকানা লিখে এই নম্বরে পঠিয়ে দেবে শুনে থাকুন FM রেইনবো কটাক দিল সি দিল টাক।

শ্রোতা বন্ধু আপনার শুণুছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক আও আপনার হৃদয়ের কথা আপনার দিলর কথা মো দিল তাক আপনার পৌঁছাচ্ছেন মো হৃদয় যায় আপনার পৌঁছাচ্ছেন তবে আউ গোটিয়ে মেসেজ আসিছি বর্তমান মো পাখক লেখা হয়েছে শুভ অপরাহ্ন প্রণাম ম্যাম প্রিয়া তুমি দিয়েছিবা সেই প্রথম চিঠি এবে বি মিটি মিটি করে চাহে উপহাস করে মো অপারগপণকু যেবে ফেরি আসিছিলা মো প্রেম ধক্কা খাই তম

শ্রোতা বন্ধু বর্তমান স্টুডিও ঘড়িরে সময় দিন তিনিটা বাজি সারিছি। বর্তমান আপনার শুনিপারে আমার প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি।

শ্রোতা বন্ধু শুনছেন মো দেশ কার্যক্রম আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সেই দিল তক। তবে দেশপ্রেম কহিলে আমি বুঝু ত্রিরঙ্গা, জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা সংগ্রামী মানকর বলিদান। কিন্তু কেবে ভাবিছেন আপন আজিকা সময়রে যদি আমি দেশপ্রেম কথা কহিবা তাহলে সেটা কোন? সেটা হেউছি আম কর্তব্য। আজি আম দেশপ্রেম কেবল ভারত মাতা কি জয় কহিবারে বিলকুল বি সীমিত নাহি। আজিকার দেশপ্রেম যদি আমি কহিবা তাহলে রাস্তায় আবর্জনা ন পকাইবাকু আমি কহিপারিবা, ট্রাফিক নিয়মকু মানিবাকু কহিপারিবা, পরিবেশকু সুরক্ষা দবা মধ্য দেশপ্রেম, নিজ কামকু ঠিকরে করিবা মধ্য হেউছি দেশপ্রেম। এই সবু হেউছি আম দেশ পাই আমার প্রেম। সেইথিপাই তো আমি নিজর কর্মকু ঠিক ভাবরে করুছে আও আম দেশ আহুরি সমৃদ্ধ হেউ, আহুরি আগকু বড়ু, সেথিরে আমি নিজর ভাগিদারি রাখুছে।

এই টোপা টোপা বর্ষা বুন্দা সদরে মৌসুমী কো কন মনকু বি আনমনা করে দিয়ে পহঞ্চাই দিয়ে এমিতি গোটে জায়গায় এমিতি গোটে পরিস্থিতির এমিতি গোটে সময়ের যাহা মনকু দিয়ে মিঠা মিঠা যন্ত্রণা কন আপন বি সেইঠি যৌঠি অনু পহঞ্চি যাইছি স্মৃতির মেঘরে।

শুনিলে গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর ৬৬তম ভাগ আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।

শুনেছেন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক্ষ দিল সে দিল তাক আরম্ভ করছো ভক্তি গীতর কার্যক্রম আরাধনাকু এই ভক্তি গীতর গাইছন্তি দিবাকর মহান্তি।

0: এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াব না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াব না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister, Sri Narendra Modi, is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R.N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से

আকাশবাণী এফএম রেইনবো কঠাক দিল সি দিল তক স্বাগত করুছি আপনমানকু মু আপনক কোয়ার শ্রোতা বন্ধু মিউজিক আমপাই নিজকো মোটিভেট করিবার হো বিভিন্ন প্রকারর মিউজিক সবু বেলে আম জীবনরে আমকো প্রেরণা দেই থাকে মিউজিক বিনা আম জীবনর সাত রঙ্গ বিলকুল বি আসি না থাকে মিউজিক সহিত আম জীবন সঙ্গীতময় তো হুয়ে আম জীবন রঙ্গিন মধ্য হয়ে যাই থাকে চলন্তু আজি মিউজিক ডে রে মু আউ গটি কথা জানিবা পাই চাহিবি যে যেতবেলে মন খারাপ থায় না বেলে বেলে লাগে কি আমি আম পছন্দর গীত টিকে শুনি দিয়ন্তনি আমাকে ভালো লাগন্তা আউ এই কাম কেবল কিছু জন ভাবন্তি আউ কিছু জন কামরে বি লগান্তি যেমতি কি আপনক মন যদি খারাপ আছে আপন কোউ গীত শুনিবাকু পছন্দ করন্তি এই বিষয়ে আজি আপন মো সহিত শেয়ার করিবে পারিবে কারণ আজি হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে আমি মিউজিক কো ভালো পাও সঙ্গীতর সাত সুরে বন্ধা আমার এই জীবন তেণুকরি চালন্তু আজির বিউটিফুল দিনকু এনজয় করিবা তা সহিত আজির এই দিনকু সেলিব্রেট করিবা কিছি খাস মিউজিক সহিত যো মিউজিক আপনক জীবন সহিত জড়িত যো মিউজিক মো জীবন সহিত জড়িত সবুঠু সুন্দর কথা হেউছি কি মিউজিক আম পাই বহুত জরুরি চলন্তু জলদি জলদি কল করন্তু মতে আর কুহন্তু আপনক মন যেতেবেলে খারাপ থাকে সেতেবেলে আপন কোউ গীত শুনিবাকু পছন্দ করন্তি কোউ গীতর প্রেরণা আপনক মিলে কোউ গীত আপনক মনকু ঠিক করি দিয়ে তবে বর্তমান নম্বরটি শেয়ার করে দেউছি 0671-230-3153 নম্বরে কল করিবে আর মো সহিত শেয়ার করিবে আর হ্যাঁ আপন কেবল সেই গীত বিষয়ে কবে যে গীত শুণিলে আপনার মন ভালো হয়ে যায় না কি আপনার পছন্দিদা গীত কম আপনার ফেভরেট সং কম সেই সব মু পচারি কেউ গীত শুণিলে আপনার মন খারাপ থাকে ভালো হয়ে যায় সেই বিষয়ে আজ মো সহ শেয়ার করতু শুণন্তু কিছু।

শ্রোতা বন্ধু শুনেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক বহুত সুন্দর গীত সহিত আজির এই মিউজিকাল টাইম আরম্ভ হয়েছি এইপাই কৌছি মিউজিকাল কাহিকি না আজ হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে বা বিশ্ব সঙ্গীত দিবস সঙ্গীত বিনা আমার জীবন আমি বিলকুল ইমাজিন হি করে পারিবানি ঠিক না ঠিক কহিলি না কাহিকি না প্রত্যেক মুহূর্তে সঙ্গীত আমার জীবনকে আহরি বি সুন্দর করে দিয়ে আহরি বি সঙ্গীতময় করে দিয়ে আহরি বি কলরফুল করে দিয়ে তেবে আজ মু আপনার মানক ঠারু জানিবা পাই চাহুছি যে

শ্রোতা বন্ধু, টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সি দিল তাক। কোয়াল আপনার সাথে আছি, আজ আমি কথা হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে কেউ গীত এমতি আছে যেটা আপনার মন খারাপ লা বেড়ে আপনার বহু সাহায্য করে, যে গীত কু বারম্বার আপনার শুণতি আজ মনকু ঠিক করবার তার সাহায্য বি নিয়ন্তি। দেখবা আউ গোটি কল আসিছি বর্তমান, কি কল করছেন? হ্যালো,

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 এবং রেইনবো এসএমএস কার্যক্রম চলছে কোয়েল আপনার সাথে রে অছি তবে আপনার মানে নিজ মন পছন্দর গীত শুনিবা পাই মতে মেসেজ করুছেন গোটে বহুতই ভল দিনর সংযোগ আজি কহি পারিবি আজি হচ্ছে রবিবার আও তা সহিত আজি ফাদার্স ডে আজি ওয়ার্ল্ড মিউজিক ডে আজি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এত গুড়িয়ে কথা আজির দিনরে অছি যদি আপনার কাহাকু বি ওয়েস্ট করিয়া পাই চাহুছ।